পাগলে কি না বলে ছাগলে কি না খায় পাগলে কি না বলে ছাগলে কি না খায় খায় খায় খায়।